0: রেডিও ভেরি এফএম 98.6 আরে বাটা 102.7 বীরেন্দ্রনগর সুরখেত বাটা
1: এক্সট্রিম এনার্জি ড্রিংক টাইম টেক অহিলে ঠিক 1 বাজে কো ছা
2: এক্সট্রিম এনার্জি ড্রিংক টেস্ট দ্য ডিফারেন্স ফিল দ্য এনার্জি